ও নিকুনা মানে তখন নান গে দে নেই বেনি মে কুনা নে খাবাতে কুনা নে ইর নেই সকতা কি কামরাই গে উরঙ্গাই রও অন দ ইউ দে সংরা গে মুন মুন তাইরি কি এইতে বুই মে তোগন দে মেনে সময় ইন নো ইতা উরাই নু সময় গান দরা আর বউসি ইয়ানে নে কে তাং রে কাতাং কে ইয়ান মে উরি ফ্রম 89 বুই নান কে নরন দরা সবন সান বুর রয় গিন আ কোন গমে ইয়া কোন মান আ সা কায়র বাতে কাতাং আগে কাইরে মাতে এখানে নাকু পান তাঙ্গিরিয়ে বা সেনা তে কিনা দিয়ে তো কোনো কাতে কিরো ই কিতো পন কোনো মেমে তে নুম ইয়াই কে মা কাতাঙ্গিরা নাকান গানা কই দে দে মন দাইরি গাইও বাই নাঙ্গরা কিনা সেনা তাও রাইন কান্দে মেরো রকি নানা কান্দে রন তে তে মেসেঞ্জ আগে পিবি এ মেউরি এফ এম 89.9 সা খায়না পে কোনো মান নে কাতাং ই বুকিম দে মন দাইরি গাইও কাতে কিরো রি কানন নাম দাইরি গাইও বেন তামনে কোরে রি তে মেউরি FM 89.9.